0: ঠিক ঠাকুরা প্রশ্ন বিচার
1: জিও রেডিও নেটওয়ার্ক
2: আহিলে বিহানকু নৌ বজিও
3: ইয়ো সময় কিষান পাই প্রোডাক্টস প্রালিকো হো
2: রাষ্ট্রকো স্থান কিষান
3: আ কমপ্লিট পাইপিং সলিউশনস।